0: अब टेलीलॉ के माध्यम से न सिर्फ घर बैठे मुफ्त कानूनी सलाह ले सकते हैं बल्कि अनुभवी वकीलों से कोर्ट में कानूनी सहायता भी पा सकते हैं।
1: तो डाउनलोड करें आज ही टेलीलॉ फॉर सिटीजंस मोबाइल ऐप अथवा लॉग इन करें www.tele-law.in या अपने नजदीकी सीएससी सेंटर से संपर्क करें। न्याय विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
2: सृष्टि आनंदमय এই বাক্য উচ্চারিত হওয়া মাত্রে অন্য অনেক বিরোধাত্মক স্বর আপনা আসিব না জীবন যন্ত্রণাময় সৃষ্টি বিরোধাভাসপূর্ণ ইংরেজি বেলা পেয়ে ইউট আউট আউট ও ব্রিফ ক্যান্ডেল লাইফ ইজ বাই ওয়াকিং শ্যাডো কিন্তু মো বিশ্বাসে সৃষ্টি নিশ্চয় আনন্দময় গঙ্গাধর মেহরাঙ্ক গীত বিশ্ব দেখ মধুময়ের জীবন বাস্তবরে এক চরম উপলব্ধি যা বেরলণর সংসার ভিতরে বুড়ো হয়েছে লোক বুঝিপারে কিন্তু যদি পৃথিবী আপনার দেখে প্রভাতর দৃশ্য কাব্য কানরে পড়ুক আকড়ি ধীরে ধীরে অন্ধার পটল অপসারি যাই ঘাস উপরে লেখি হওয়া সূর্যকিরণ মানরে কেবল আনন্দ সৃষ্টি করে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, সেইতি পাই মু সেতবে মোর বিশ্বাস রাখিতি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি তাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই দিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: টমাস হার্ডি লিখিতে হ্যাপিনেস ইজ এন অকেজনাল এপিসোড ইন দ্য জেনেরাল রাম অফ পেন। জীবন যন্ত্রণার নাটকের এক বিরল উপাখ্যান। এই ভাবনা গ্রহণীয় কি? আমার ওড়িয়ার মধ্যে জীবনকে প্রায় অস্বীকার করা যাই। খণ্ডি যে খণ্ডি তোর পঞ্জারা কাঠি খাও নথিবি সনস্র গাড় বাটি। এই গীত মানুষকে জীবন বিমুখ করায়। এই মনোভাব মানুষকে বঞ্চবার সংঘর্ষের দূরে নিয়ে। এই উদাসীন ভাব জীবনকে বঞ্চবাকে প্রেরণা দিয়ে নাহিঁ।

0: ভগবান
1: হ্যাঁ
0: গরিষ্ঠ দোষায় রাষ্ট্রর কষ্ট ফেড় দুষ্কর
1: চক্রপে শিশক্র বাহন ভ্রাত ঐরি শহর
0: গরিষ্ঠ দোষা দেখি কষ্ট দশা
1: হ্যাঁ
0: এ রাজ্য কু যে কষ্ট দশা পড়ছি সে কষ্টর উদ্ধার কর প্রভু
1: হ্যাঁ
0: চক্রপে শিশক্র বাহন
1: ভ্রাত ঐরি শহর
0: সেতেবে ভগবান সুদর্শন চক্র কু আবাহন কলে
1: আবাহন কলে
0: কই হে পিতামহ ব্রহ্মা হ্যাঁ শক্র দেখি ইন্দ্র
1: আচ্ছা
0: ইন্দ্রর বাহন হচ্ছে ঐরাবত হস্তি
1: ঐরাবত হস্তি
0: তার ভাই হচ্ছে গজ
1: গজ
0: দিনে গজ কু বিপদ পড়িলা
1: হ্যাঁ
0: কুম্ভীর যেতবে গজ গ্রাস করুলা সেতবে মত আত কণ্ঠে ডাক দেলা
1: ডাক দেলা
0: মু সুদর্শন চক্রে কুম্ভীর কু দুই খণ্ড করি গজ কু উদ্ধার করিথিলি
1: উদ্ধার করিথিলি
0: সেইপরি এই চক্রপেশী দুষ্ট মান কু আজি বিনাশ করিবি
1: হ্যাঁ
0: সেতবে পিতামহ ব্রহ্মা কহুছন্তি হে প্রভু
1: কোন বলি কহে
0: সে দুষ্ট মানে সেইপরি মরিবে নাহি
1: মরিবে নাহি
0: মু তাঙ্কু বহুত প্রদান করিছি
1: আউ কিপরি মরিব
0: অর্কবেন সে হই

0: ফ্রান্স সেনেগলকে 3-1 গোলে পরাস্ত করিতে বেলে ইরান ও নিউজিল্যান্ড এবং উরুগুয়ে ও সাউদি আরব মধ্যে ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ভারতীয় পানিপাগ বিভাগ কহিছে পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ নিয়ে পাগ অনুকূল রয়েছে, তবে পশ্চিমবঙ্গের উপ হিমালয় অঞ্চল এবং সিকিমের আজ প্রবল বর্ষা হেব নেই পানিপাগ বিভাগ অনুমান করেছে। মুখ্য সংবাদ গুলো পুনি থরে G7 শিখর সম্মেলনী অবসরের আজ সন্ধ্যায় আমেরিকা রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক আলোচনা করবে প্রধানমন্ত্রী। প্যারিসে প্রধানমন্ত্রী আসন্তকাল প্রমুখ উদ্যোগী সংস্থার কার্যনির্বাহী অধিকারী করবে বৈঠক। দেশের 26 নিয়ুত হেক্টর অবক্ষয়মুখী জমি পুনরুদ্ধার করা লক্ষ্য রাখছেন সরকার। হিজবুল্লাহ বিরুদ্ধে ইস্রায়েলর সামরিক অভিযানক আমেরিকা রাষ্ট্রপতি সমালোচনা এবং ভারত আফগানিস্তান মধ্যে লক্ষ্ণৌঠে জারি রয়েছে পুরুষ বর্গ দ্বিতীয় দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সংবাদ শেষ হলো।
1: Good afternoon. This is Akashwani and I'm Shagun Chopra with the midday news. The headlines. G7 leaders adopt declarations on global stability, security cooperation and efforts to counter transnational organized crime. Prime Minister Narendra Modi to meet US President Donald Trump on the sidelines of G7 summit in Evian, France, to reach Paris this evening as part of his visit to France. Defence Minister Rajnath Singh says India's sovereignty non-negotiable, cites surgical strikes, Balakot and Operation Sindoor as decisive actions against terrorism. India's defence production soars to record 1.78 lakh crore rupees in financial year 2025-26, surges 110% since 2020-21. Security forces intensify enforcement and counter-insurgency operations across Manipur. 3 militants arrested, 26 illegal bunkers destroyed. And in men's cricket, second ODI of 3-match series between India and Afghanistan underway in Lucknow. And now the news in detail. The G7 leaders have adopted a series of declarations focusing on global stability, security cooperation and efforts to counter transnational organized crime.

0: Actually, the last match we won very easily. But there were two concerns, you know. The first, as far as the batting is concerned, Shefali didn't score runs, nor did Jemima.
1: Right.
0: So it is good that we are batting first. At least both of them will get a good hit and get some confidence back before the next match against South Africa.
1: Which is the bigger one.
0: Yeah, that is the main, you know, sort of knockout match. Whosoever wins that match goes into the semi-final. That's the way things stand now. Now, as far as the change in the bowling is concerned, a second concern in the last match was that the fast bowlers did not bowl well. So there is a change in the fast bowlers, but I would have expected three fast bowlers to play in this match, keeping the wicket in mind.
2: एब्सोल्युटली. और इस बीच हमारे साथ हमारे श्रोता भी जुड़ सकते हैं. हमारे नंबर्स हैं 011-2342-1084, 2342-1085. और इसके साथ पहले कॉलर जुड़ चुके हैं. नमस्कार. एक बार फिर से आपका स्वागत है.
3: আইসিসি মহিলা টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকপ শৃঙ্খলায় ইংল্যান্ডর লিডস হেডিংলিঠারে ভারত ও নেদরল্যান্ড মধ্যে অনুষ্ঠিত হওয়া ম্যাচর ধারা বিবরণী রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক. আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্র. আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ তা পূর্ব এই বিজ্ঞাপন.
4: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিতে
5: গাঁরু সহর যাই সবু স্থানরে
4: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
5: জুয়াঙ্গ ও সান্দালঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবু ভাষারে
4: কেবল আকাশবাণী.